সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার, 1433 ভাস্করাব্দর। আজি ভাদ মাহর 1 তারিখ আর 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 19 তারিখ। পঞ্জিকার পরা পুয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর সপ্তমী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:59 32 সেকেন্ডত আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:52 51 সেকেন্ড।

0: আপ প্যাকেজ শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলোরে বাবে উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস থাইরয়েড ক্যান্সার আর্থরাইটিস আদি রোগ আগতেই সিনাক্ত করার সুবিধা
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল পশ্চিম বড়াগাঁও গুৱাহাটী সুস্থ জীবনৰ বিশ্বস্ত লগৰী।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময় লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোনো অসুবিধা সহজে অতিক্রম করাত সহায় করে।
1: মন্নাপুরম ফাইনান্সিয়ালও আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করবেন পারে। ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আরো অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবৰ বাবে আপোনাৰ নিকটৱৰ্তী মন্নাপুৰম ফাইনান্সৰ শাখাত যোগাযোগ কৰক বা আমাৰ টোল ফ্রি নম্বৰ 1800-420-2233 কল কৰক।
2: সুস্থ হৈ থাকক, সজাগ হৈ থাকক। এপোলো এক্সেল কেয়াৰ হস্পিটেলৰ বিশেষজ্ঞ চিকিৎসকৰ তত্ত্বাৱধানত এপোলো প্ৰো হেলথ প্ৰিভেণ্টিভ হেলথ চেকআপ পেকেজ, শিশুৰ পৰা জ্যেষ্ঠ নাগৰিক সকলোৰে বাবে। উচ্চ ৰক্তচাপ, হৃদৰোগ, ডায়েবেটিছ, থাইৰয়ড, কেন্সাৰ, আৰ্থৰাইটিছ আদি ৰোগ আগতেই চিনাক্ত কৰাৰ

0: জিলার রেহরু।
1: নমস্কার, জিলার রেহরুপ অনুষ্ঠানত আজি আপোনালোকক লৈ যাম ডিমা হাসাও জিলালৈ। আজি আমাক সংগ দিছে ডিমা হাসাওৰ সংবাদদাতা মনসুন সিঙে। ডিমা হাসাও জিলাত 80 সংখ্যক স্বাধীনতা দিবস উৎসাহ উদ্দীপনাৰে পালন কৰা হয়। হাফলং আৰু মাইবঙত আয়োজন কৰা বিশেষ অনুষ্ঠানৰ বিষয়ে সবিশেষ শুনোৱা হওক আমাৰ সংবাদদাতাৰ পৰা।
2: এই উপলক্ষে হাফলঙৰ এন এল ডাউলা কাপু খেলপথাৰত অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানত নর্থ কাছাড় হিলস অটোনমাস কাউন্সিলর মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গল্লুসা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকি রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করে। অনুষ্ঠানত জেলা আয়ুক্ত, জেলা আরক্ষী অধীক্ষক উপস্থিত থাকে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আছিল অসম রাইফলসর মনমোহা ব্র্যান্ড প্রদর্শন। ইয়ার পিছতে বিভিন্ন দলের অংশগ্রহণের আকর্ষণীয় মাস পাস অনুষ্ঠিত হয়। এই কার্যসূচীয়ে সমগ্র অনুষ্ঠানত দেশপ্রেম আর রাষ্ট্রীয় গৌরবর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানত নর্থ কাছাড় হিলসর অধ্যক্ষ, জেলা পরিকল্পনা বোর্ডর উপাধ্যক্ষ, কার্যবাহী সদস্য, প্রধান সচিবদ্বয়, পরিষদর আর জেলা প্রশাসনের কেবাগৰো জ্যেষ্ঠ বিষয়া উপস্থিত থাকে। মাইবঙর বিশ্বফিল্ডতো 80 সংখ্যক স্বাধীনতা দিবস দেশপ্রেম আর উৎসাহ উদ্দীপনার উদযাপন করা হয়। অনুষ্ঠানত বিভিন্ন সাংস্কৃতিক কার্যসূচী আর মনমোহক সাংস্কৃতিক প্রদর্শন অনুষ্ঠিত হয়। প্রশাসনের বিষয়া, কর্মচারী, নিরাপত্তারক্ষী, ছাত্র ছাত্রী আর সাধারণ নাগরিকে একেলগে অংশগ্রহণ করে দেশের 80 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপন করে।
1: ডিমাসা জনগোষ্ঠীৰ ভাষিক আৰু সাংস্কৃতিক ঐতিহ্য সংৰক্ষণ আৰু স্বীকৃতি প্ৰদানৰ দিশত এটা গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ হিচাপে অসম চৰকাৰে ডিমা হাসাও জিলাত ইংৰাজীৰ লগতে ডিমাসা ভাষাক চৰকাৰী ভাষা হিচাপে ঘোষণা কৰিছে। এই সন্দৰ্ভত আমাৰ সংবাদদাতা মনসুন সিঙৰ এটি প্ৰতিবেদন।
2: এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহ আৰু ৰাজনৈতিক বিভাগৰ ৰাজনৈতিক বি শাখাই চৰকাৰী কাম কাজ আৰু চৰকাৰী পত্ৰাচাৰত ভাষাৰ ব্যৱহাৰ সম্পর্কীয় পূর্বর অধিসূচনার এক সংযোজনী জারি করে আনুষ্ঠানিকভাবে কার্যকরী করে। অধিসূচনাখনত ডিমা হাসাও জেলার সরকারি কাম কাজ বাবে ইংরাজির উপরই ডিমাসা ভাষা ব্যবহার করা হব বলে উল্লেখ করে। অধিসূচনাখন অসম সরকার অতিরিক্ত মুখ্য সচিবে যা 29 জুলাই 2026 তারিখে ডিজিটাল স্বাক্ষর করে। এই সিদ্ধান্ত গুরুত্ব কেবল প্রশাসনিক

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময় লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মন্নাপুরম ফাইন্যান্সেলও আছে ইজি ইএমআই গোল্ড।

0: চিন্তা করে যে মই রজা হলো রাজভোগ খেলো কিন্তু মই কোনো এটা ধর্ম কাজ করবা পারা নাই।
1: মই এটা ধর্ম কাজ করি,
0: ধর্ম কাজ মই কি করু? মই একটা যজ্ঞ আরম্ভ করি।

ওজাপালির অনুষ্ঠানত সেয়া আছিল মদন চন্দ্র তালুকদার আর সংগীতবৃন্দ। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।

0: তিনি মাহতে পয়সা ডাবল
1: বাহ ফাস্ট আর হাই রিটার্নস
0: কি যে স্কিম কালিটো ইয়াত নাছিলে
2: আর কাইলেও না থাকিব
3: তুমি কেতিয়াবা পাঁচ ওভারত ডাবল সেঞ্চুরি মারিছা
4: এনে স্কিমৰ পলহনত পৰি আমি ঠক খাব পাৰো
3: আর আরবিআই কয় যে নিজৰ পয়সা সুরক্ষিতকৈ রাখক আর বুদ্ধিৰে বিনিয়োগ কৰক যদিহে অধিক রিটার্নসৰ পিছত দৌড়ে তেন্তে সিমানেই রিস্ক লব লাগিব
5: আর ফাস্ট রিটার্নসৰ পৰা বাছিবা
3: আর ফাস্ট বোলিং আৰু আরবিআই কয় জানি লওক সতর্ক হৈ ৰহক
6: গীতাল নিশন দেৱে শুনাব লৈছো মেৰে সনম বোলছবিৰ গীত শিল্পী আশা ভোসলে

শ্রোতাসকলে গীতালী অনুষ্ঠানত হিন্দী বোলছবি গীত শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রপা অনুষ্ঠানটা এবার শুনক কাশ্মীর কিকলি বোলছবিটি গীত শিল্পী মোহাম্মদ রফি।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুন্তু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলই খি, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।
4: গীতাল অনুষ্ঠানত এবার শুনাব লৈছো ডাক বুল ছবির গীত, শিল্পী লতা মঙ্গেশকর আর কিশোর কুমার।

0: ইমানপুৰে শ্ৰোতাসকলে যুৱক যুৱতীসকলৰ উদ্দেশ্যে প্ৰচাৰিত অনুষ্ঠান যুৱবাণী শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ।
1: বাইদেউ, চাকৰি পাই গলো।
2: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
1: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
1: টোটালি কে লোন পোয়া যায় না?
2: প্রথমে বাজেট বনাবলই শিখ, তার পিছত খরচ কর।
1: কিন্তু বা,
2: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
1: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর।
3: আচ্ছা, আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
5: কিউআর কোড স্ক্যান কর, 5000 টাকা ক্যাশব্যাক পাও। বাহ, আর কি লাগে?
6: পসিলে ইউপিআই পিন কেবল পয়সা পঠিয়াবলে দিব লাগে।
7: আরবিআই এ কয়,
8: জানি রক, সতর্ক হই রক।
0: ইয়া আকাশবাণী তেজপুর নিবেদন করিছো, বিশ্বত আজির দিনটির সংগঠিত নানা ঘটনা পরিঘটনায় পরিপুষ্ট অনুষ্ঠান আজির দিনটা।

0: Harpona. Harpona. Itu getot sokidar. ঠিক আছে। যাও শুনো সরলই। সকিদার গেটখন খোলাছন।
1: ইতনা সুবি সুবি কিদার যাতে হে আমসা।
0: জরুরি ঔষধ এটা আনিব লাগে। ইনজেকশন বাহিৰৰ পৰা নার্সিং হোমৰ ফার্মাসিত নাই।
1: আচ্ছা যাইয়ে যাইয়ে যাইয়ে।
0: এতিয়া ইমান পুৱা ৰিক্সা অটো কি পাম? হস্পিটেলৰ ওচৰত পাম নিশ্চয়। সৌখন সৌখন ৰিক্সা। হেই হেই ৰিক্সা ৰিক্সা হেই ৰিক্সা

অনুষ্ঠান এবার শুনাব লৈছো। এইটো এটি বিষ্ণুপ্রসাদ রাভাক রচিত গীত, শিল্পী ডক্টর ভূপেন হাজৰিকা।